0: Ngayko, okay, ito ah.
1: Tuy, kampanya.
0: Diba? Sige, ito lang.
1: Kawak, hanggang magigaya. Sige, kuno siya kasi.
0: tiniga.
1: Ya makasha, makakunta ukasha. Ikan turu takapu. Kau ngacang aja toko. Mungkin kau toko. Ikan kau toko.
0: Ya dibidah kau toko.
1: Tama su tak kau tanya tak kau bida kau tak kau bida kau. Mereka akan kau sekarang kau mau mau tak. Tama su tak sekian sekarang kau hawa mau tu tu mau mau. Talu, mana talu? Bukan mana sih kau yang masuk jai, mula kasih sih kau, pasu pasu tak insa. Ya, tapi takkan tu eh, jangan sih kau yang terkasih. Ah, mana mana ada pun macam kau tu, macam tu.
0: Tahu,
1: semua sih. Tahu, macam tu macam. Kuwa unta mesti gaya ya, ni kuwa zema unta, tapi mami teng teng lah, ada cukup. Cuma mungkin kan, cuma
0: mungkin. Ikan gom. Ikan gom ni gom, ikan gom. Ia lama ikan pun sudah kembali lah.
1: Ia cuma apa?
0: Ikan kuih gom, kuih gom, kari gom, gom ni.
1: I'm going to go to the house. Kum, ya terkali dan kum mengkoi terkali pada pada dalam kita kum masih terkali dan masih terkali dan kum tahu.
0: Dah cundi dah.
1: Dah cundi.
0: Karena.
1: Tuan dan kita jadi kau dengan jadi kau dengan kada dah masih jauh jauh dengan kau tuan, dengan mana dan kita bersama kada. I'm not going to be able to do that.
0: I'm not going to be able to do that.
1: Kusatkan saya, ังงานเทยเทยอย่างก็ส่งคนได้เทยการนำความกว่าค่าเทยเทยเทยแข็งอุ้งเทยแข็งอุ้งเทยแข็งอุ้งเทยอุ้งนุ่งจำนุ่งจำหูดีหูดีอันนี้ผมว่าข้าผมไม่คุ้มกัน
0: เฮ้ยเนี่ยจ้ะ
1: เขากำจับเขาอ่ะก็เขาไอ้ทางเองดิอ่าก็สุดท้ายแต่ยังต้องไปวันที
2: ่แต่การจะมาคอยแต่ว่าจะหุ่นคุ้มเดี๋ยวอ่ะ
1: เดี๋ยวจะก็สุดการ
3: งานก็ตุลุคเดี๋ยว
1: ก็ตุลัดเดี๋ยวตาชิคุนังตังตุลัดเดี๋ยวตอนนั้นชิคุนมันคุ้มคุ้ม
0: เด
1: ี๋ยว
0: จะ
1: มันเดี๋ยวตาอู้ว่าตังตาตาจะไม่อู้ว่าทำให้ดิฉันทำให้เจ้าเองตกคุกยังหวังเงินตกงั้นเต้นว่าก็คือพูดให้ดูนะครับเต้ดูก็ตักเต้นะก็ว่าก็ใช้ดูจักใช้ดูจักใช้ดูก็พูดให้พูดก็ดาวน์ตกดาวน์ถ้าสุดสุดมาเนี่ยจักตกดาวน์จักว่าเกิดอะไรจักว่าเกิดอะไรจักว่าเกิดอะไรตัวจะได้ใช่นั่งกันตัวคุยกับว่าเป็นนั่งกับใครใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ไหมใช่ฉันก็ทำก็จับนะนั่นตัวก็อาคุณก็มีข้าศึกก็ดึงก็ทำฉันนี่ทำตัวทำนั่นก็ติดชิมตากูก็มันได้กันน้ำเงินกันตาก็ใช้ข้าวมาใช้ใช้ได้ใช้ได้แล้วก็อุ้มมาที่ทำให้กูทำนั่นว่าคนว่าคนเสียไม่ชอบขายวัดก็ไปต่อสู้กันนะทั้งตอนนี้ที่กำมาหน้าวัด
3: ก็แล้วก็เชื่อมันแต่จริงก็สมัยก็ใครสิสมัยก็คุยกันละ
1: กันละยังไม่ชิ่งมันจนมันนี่ยังไม่คุยละยังคุยกูอ่านมันแต่ยังมีอยู่ชนมันก็เท่าก็อุ้ยว่าชงก็มันไอ้สิชงก็มันไอ้สิชงก็มันไอ้สิอันที่ทำมันก็เป็นนั่นตัวไอ้วิเศษเป็นนั่นตัวอีกทางเดียวชงก็หงุดหงิดที่ที่มาจ้าก็คือเป็นนี่ตัวไอ้วะอันยาทัดเดียวก็คือตัวไอ้วะเดียวยันตัวยันสังเกตตัวทัดเอาแต่ตัวชั่วกูจะมาตัวกูจะมาตัวชั่วมาชั่วมาแต่ยังไม่ชุดพอจะกูละ
0: มาที่ก็จุกเกลี่ยมาได้เกลี่ยจะช่วยมึงก็เกลี่ยไม่เห็นตุ่มบ่งนะก็ตุ่มบ่งที่ตัวนี้ที่ตัวนี้ตัวนี้มึงไม่เกี่ยว
1: ชื่ออะไรตุ่มบ่งตุ่มบ่งขนาดชื่อว่าขนาดชื่อว่าตุ่นละตุ่นละจัง
0: ตุ่นละจี
1: จะคงจะเข้าตังอ่ะ
0: ที่ก็จุกเกลี่ยก็เข้าชัวร์โ
1: ยมาตัวอักมเอ็งไงบุรุษงั้นก็คนนั้นมาตัวอักมแต่ก็มึงอักมตัวอักมจะอักมตัวแต่กูโยกที่นั่นอักมตัวแต่กูดันตากระทากุ้มตากูดันตากระทากุ้มตากูดันตากระทากุ้มตากุ้มตัวแต่กูจะสู้แต่ก็สู้ตัวไอ้อักขับมึงมึงแต่เนี่ยขับคงไอ้ด่าไอ้เก่าเก่าเนี่ยเก่าไม่ใช่หน้าเก่าเก่าเก่าอะนั่นไงชิ้นว่ากำมือกันนะจริงกับกูนะตาคุณท่านตาคุณตาคุณท่านตาคุณตาคุณตาคุณท่านตาคุณตาคุณท่านตาคุณตาคุณตองอาคันมันตัดไปอะอาคันมันอาคันมันตัดไปอาควัดมันจะควัดมันอาควัดมันอาคันอาตุ้งตัวกูดังกับจะมีกับนะตาคุณมันตัดกำมาตั้งตัวไอ้กิจกรรมไหนกันตัวอาคุณคุณจะยังจะคุณต้องตัวเจ้าจักคุณขากันโน่ทำไรข้ามแต่ข้าจุ่มมา
0: คุณก็คุณก็
1: อย่าอย่าบุรุษดังกันที่สิ่งที่มึงมีการกำมาตั้งตัวดูว่าสิ่งที่ข้าเชื่อคุณจุ่ม kweka uwa gaka ya nga kaa mami mani kaku chako chaka chonke chonke chonke kaka ngayu mege kaku kasi nengu chosho mtaku maje kashu nage uu ama ptaku uke maku kamachi kamachi kamachi kamachi kamachi kamachi kamachi mtaku maje nsasha kaku po kama ke kasa kwe koka hatala ki chi Hakala tadi, chicken a quay jono, a quay coo. The gasso get jono, can I make a coo? I shall cook in the chicken a cooking moon, become a cola, a cocky goa. And cocoa, get me some vision. Lama make it old. I'm calling that old. Langley, manly. Kawachikawa, the monk at Gaya, Nogonda, Waya Shoboga, and the monk at Gaya. But I don't get the chia, you two to a damned, I don't know the question, I'm damned cool. Ya, megam to, tam tuma ka, ya, ving megam. Marito a kiri a, tata kiri tula, kata tangan to a, kang ikan kuen ku kuen tanya yi, yen ni o kuzi. Mi kasha ay, yin kan gari kami na yi, di chika ang kamakwa o, guma ma kaw to a. Yin di tuto pa kuen mo, kaw kayin, yin tuto kuen. Ha? Kaya, chung, kami so ko. Ya gua tai kum da sim ka kum ka ma ha la ka sim tai gua sim jung tai sa du ma o ya kum ha wa gua tai kum ya ka da da sim sim bi me ya ka ma ha ka sim du ma du ka sa ji ma ko hun ma shu ni sa ni ka ma me ba ku ten ni sa la ku ma shu shi gan da wa e chu to kau kai phong de shu kau ma hu ko ai te ji ta ong wa de sa phong de sa kwe Ma tini cham ke, kula unwa, ya kau wa kawa. Tini cham ke, kula unwa, kua taka wa wa mua. Kula wa mtung taka wa. Kwa tini cham ke, kula unwa, tula wa. Kasa, tula ka iki chia kongi, kau ka ma kongka, kui chia kongi, kua. Kasa, du ka mko, ma kua kongka yu, ka du kula kongi. 공동이나 시기 까먹고 만나자오나 야마 그쵸 만나자 인도가 주신다 자꾸는 타겠다 아키 그리고 북한까지 고향 아키 나 우는 자꾸 쉬어 생각고 온자야 정말 자자십니다 정말 생각다 어디 까줄다 아, 공자들, 아, 자, 유지도 안 간다, 공자, 자, 돈. 아마 그 자, 돈, 문명이나 가족이 가족이 너무 많나. 가자. 자, 돈, 자, 그, 누구와 아가. 누구밖에 꿀째, 까지, 하와, 유와. 그, 가족이 티, 오, 유와, 고모, 고수. 승, 깜, 고와, 광, 하대, 가승. 아승, 다게, 광, 세용, 과, 광. 오가, 나수, 깜, 오, 나수, 들었다. 자,
3: 깜짝이야.
1: 나 한 고군, 남네, 도망간다. 애는 되게 크냐? 애는 게 있나? 나 저게 가, 깔고, 나게 땅, 나게 돼. 가자는가 아까 자장게 강 탐꿈가 전부 무슨가 봐 안다고 뚜와 무슨 아 안다고 뚜와 무슨 아 안다고 뚜와 무슨 아 누구 뚜와 강산 가지 나가는 수 전부 뚜와 나가나 뚜와 무슨 다 탐 누구 누구 나고 뭐 다 탐과 무슨 뭐 어떻게 혹시 그런 거 무슨 뭐 좀 무슨 내가 내가 자꾸 내가 가볍게 앉아와 그만큼 어디 붙자 붙자 붙자 아우가 짠 하자 너무 막 앉아와 아우가 내가 통 내가 이만 통 내가 이만 자 이제 누가 구와
3: 세우고 광
1: 구와 구와 군담 내 누가 성금 좀 내가 잔다 다 군도 안에 또 죽고 다니는 깜깜깜깜 가벼운 가셨는만 내 딸의 짧은 아빠는 가만 내 이 하우 숨겼다 이 하우 깜깜하면 또 있네 저게 가에 짧고 아빠는 가만 내마 반감게 좋아 내마 반감게 타고 엄마 공 안 다니 그리고 나 반감 그린게 마침 저기 숨 이 물 깔콩게 숨 깔콩 가와 숨 깜깜하게 또 이거 믿고 왔고 아이 이거 Kuam kek tai kek kato kake yo dibo yungam kek kua yungam kata dibo kaku yungam kai kari ngam katoam kek kakoam ka Suan kek kau kai ngam kuan kek sakwe yung kam kua kake ka ngam kaba ka Ije tani sema kua yung ke tani si take yo tani si yi ngay ngaba yung tanga kake tanga ngam ka yuke ngam ka ngam kata ga Sha gutagi, nanga gutagi, nchi, tere gutagi, kawashi, ganga ta shuwa, tuwa nusi, ganga ta nunga na shuwa, ganga ta shuwa. Kela yama kwae kwae di. Ka a, yin ga, yin karu, a nga karu ka, nusha mungi, yoi kwae kwae shi. Ta a, ta yama nunga ka nao, ta a shao ta ka kwae kwae. Kaga ngau dai ke gai, lagi ada benda, yang kau dah nak foto, dia kan mau jalan. Mau dah dah dah mau tak kan, so ye uat kan, ye uat dah, amna sun tak kan, kaga makwa makan mana kau, aja. Tahu, kan, kaga orang oga, kau, kau kau. Kau kui, kasar. Bim, bim, cuci. Bikin yang tak kui, tuasi, kau kui, 一个都是在那，但是更多啊，
4: ke ko kwa te sika na mi ba so o wa ka na kwa go jeti ko ka te ko ha mo se ka ya wa ta na ni ka veska previous u kwiri o doro pa he mo sambo kwente o to he na ke ka ka ra wa ta ku a ke pa na go te ko ku tswe he ku ga ko ga ko he na ma sinta na a ta ka ta ka ka se re ma go ga si tsone nxa se ne go ha ha tsone tsone nxa se nda na te ko ga ha nxa se ha ma sireta
5: ke tsinya meri sa koi
4: no ma ke te
5: ke teko mosambo ke
4: go nemo ke tsana go dinu mata ha tsana go tsesi ke ding
5: ke a ye go ding ti kuna ta makungu kwa ispatra si kanti tsana no ti da mosidna ta ti teko kuya ha
4: a da mosina ta ga te kwa tsonta kuya ga ta tinu maka to tsama we go to ha a ye go ga go tsitina ka tsama ding ha ka o edimofo o edimha da mosita to teko ke
5: ambe tim damse makui ha khom ha makung hoi
4: tin nda ha damse na tato khawa te kun to tinga ke
5: tie ana khawa qobe ti tu ho je tu kam jao no khana tam o i khwe sa he ti khawa e khwa ti un ho ta tsam
4: no mana ta ha te kun sa cha ka sher ba da ko khwe ba tswa tswa o de a ye ki a ye ho ta no tu ko ko kun khana te
5: Zato kwa te kwa mko deti nukun kwa ta. Uma ta sinye ma, ta awa ma kwa ma, ta kwa oma kwa rana ma. Te kumasana ta kambe akwe ta tanyo kwa hii.
4: Ta unche kumasana ta kambe ta kwa tanyo kwa hii, kujirika kwa na jihambe. Tu kasa na kuana kwa kia usanya.
5: Asa munu uwe ta sinu ta ye. Ta ta hii.
4: Ta khone tu dogo ka tu kan kung ka te ko ba wa ji to ara khone ka te ko no wan ta a jam ko ja hya ko khana ka ji dam sim ham ko nam ko ko te
5: ko i ma kwa ku be dam sim ma tin ta me ni ke u ma be khoi kung ka te ko
4: no ndo ko ya kha ko ga to kwa na ski ga ko ji jing ko na ta i kra na i ji ka ko na ta te
5: ha sa te e tsa ho ka tsa ka i khwe na no pas
4: okay Nungi o ikwe kwe khano tota se tota tie kon reto tlo. Si yo khae.
5: Teng e tlo ko ke ga tita se. Na bo de ko ye go.
4: Na tlo ntan ma ke ate.
5: Ti wa te ko.
4: Ga se tlo ne.
5: Ga se tlo mo sambo.
4: Na tlo ne.
5: Ti tlo ya tania sa ko ya tania.
4: Pela hanga tama te kunda
5: okay
6: tiwtun he kwa kwa titeka kwa boko retisa. Tiwkwe damtun he nini. No tite to ome hadrika. Tabangi tamtin kaya kwa hema sambo kati. Timkom aski. No tite mbamba ate piru maan. Timbamba ate yafta maan. I said, Africa, take it. Ngayeta wangingisikuwa mkayati mbamba la tata. Angkasiku tayi kago teiti.
7: Okay. Hold on, pa.
1: Tia kwa ko.
7: Kato na tena makiteko.
1: Tinda masambo teiko.
7: Nato na.
1: Tiko na diri.
7: Masambo, na od ngayeto teiko.
1: Si maka ang masambong gata ang gata te oka ba?
7: Chalai.
1: Bulechi ba?
7: Chalai.
1: Ah ba chalai ba?
7: Masambong. Koy magkoy chalai mo.
1: Chalai koy mahong ba? Kama kanto ba?
7: Dako to wobe nito te kung gaya kaya sa matins.
1: Stora mahamba ba ta aya. Tama ma do taki an ka stora ta mu mahamba ba.
7: Hambe.
1: Ha ba.
7: Nda ko ngo tete tenga
1: nke. Ta ta ku on ten ta ko ma wo sha. A ngo wa ta ta ngo sha. Ta ka ta kam sha a kam.
7: Oh.
1: Ta ka ka n hong ho. Kun ga di en kya in kun ga di kya be. Ta u da hong te kam te ng. Nata honka yang di tom eh raka no tam kuria no ta gaiti no yama ko kie ah ba na ngu ya olo di tam me ko di no ko jiwa
7: okay
1: ata yin
7: pin ato ata kie ko di tam kala ko ti
1: ti eh ba ata ti tam ra kwa ka ya ti tsala ko yim kwa nam ka
7: o ko tam to ko ro ha
1: ah ba aku aku to ba ah ba mo ko dem ya aku Tira,
8: Okay.
1: What do you talk and then?
8: Ata changu tsiye kwa teno. Tate na gandwa kwa mo teno gandwa ina seko ngat. Gandwa, eti mi eti jala an. Kho kwe de domo kwa nang inye teno. Eti so uusi kwa mo. Tate no gandwa si ngat na kwe ho konji ya. Tate nji ya kaya ho konji. Kru kuma. To kham tsiye kwa ma guye kwa te. E chem kwa nshawe. Aho he. Tate no ina kaka kwa teno. Nika kakwe katea yaad. Kakwe ama aya kwa jala. Ngambe chom ama jala. Tana jingu ikawe. Nika chukwe ikawe. Khawa ikawe choma ngumime. Nga kwa de. Tino kuna medika. Nito we. Niti nguwa kwa yi akolo ni mjala maa. Si jala. Bangwala maa. Tate ni bangwala maa. Kia iti. Eti tere kwa ante bete. Bangwala iti. Chashi yeko huo de kwa na an, chashi yeko te jala na mae. Tate ni bangwala magu yeko yate. Tawako kuwa kukoko yeko nkuwa nkete. Tate ni bangwala, nja kou ni kam. Tate ni bangwala, kou, tinu, twalala, kou, tinu, twalala. Tate ni bangwala si kuru, tate. Bangwala si kuru, tako, anka hinyete ya nkwe, anta, ohi oleko yi gamba la atyan. Tate ni, tolo ko an heti, Takuli kokoli ho, ah, he to tikwa da kwaho. When I'm gum down, taku ganga gum down, that in Bangwala kwahoot, that in gum kinda hang it. Tawako in an eye to cook at. Ata ti de is a goody moon.
7: Not when I get the Tawana.
8: Ti, my sambo, she did it there, grace, taku she ti. Totium kuha ma ati share a mat, satra gum tama.
7: Kama san uru.
8: Tate no hiena, siete no. Jiri toate no.